মগ আসনে তুমি একতা তো মিউজিক্যালি ইয়র্স এফ এম রেইনবো 105.4 মেগাহার্টজের আমচে সোডে 7 বরা জাল্লে 7 নিকতেস তুমি কোকণী মুখেল খবর আয়কল্য রেইনবো সংস্কারে আতা নিমণে সুবাদ রাখুয়া হে গীত।

ইশানু, তুমি একথা এফএম রেইনবো 105.4 মেগাহার্টজ সঞ্চয়ের। ইশানু, এক হি ফিল্ম সে ইয়া কার্যাবলীত আজ আমি একথাত কে বিশ্বনাথ হাণে দিগদর্শিত কেল 1979 সালাত প্রদর্শিত জাল্ল সরগম ইয়া চিত্রপটাতলি কাই গীতা, যাতুত মুখেল ভূমিকা কেল্লি আসা ঋষি কাপুর আনি জয়া প্রদাহণী, গীতকার সানন্দ বক্ষী আনি সঙ্গীতকার লক্ষ্মীকান্ত প্যারিলাল।